குட் மார்னிங். அப்புறம் வந்து டியூன் கழிச்சு வந்து 100.4 ஆகாஷ்வாணி எஃப்எம் ரெயின்போ கட்டக் தில் சே தில் தக் கண் தில் சே தில் தக் கிரேத ஓ மித்ரா ச அப்புறம் மரங்க சாய் த மார்னிங் அப்டேட் குனி கி எஸ் আজি তো শনিবার এন্ড শনিবারে যদি আমি টিকি ওয়েদার কু দেখিবা তাহলে সকাল সকাল তো টিকি টিকি চিপি চিপি বর্ষা লাগি রয়েছে কটক রে এন্ড আজি যদি হাইয়েস্ট টেম্পারেচার দেখিবা তাহলে তাহা রহুছি 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রহুছি 24 ডিগ্রি সেলসিয়াস আউ হ কটক রে দিন সারা বর্ষার সম্ভাবনা মধ্যে রয়েছে এবং দুই পরে মধ্যে কিছু স্থানরে প্রবল বর্ষা হয়ে পারে এবং তা সহিত নিজ সহিত ছতা ও রেনিকোট নিহাতি সাঙ্গরে নিয়ন্তু যেতবেলে আপনমানে বাহারকু বাহারুছন্তি এন্ড ট্রাফিক অপডেট বিষয়ে যদি কহিবি বর্ষা যোগ বাদামবাড়ি চাউলিয়াগঞ্জ এবং লিঙ্ক রোড মধুপাটনা ওম্পি ছক এই অঞ্চলের সকাল সময় যাতায়াত টিকি ধীর হয়ে পড়ে গাড়ি চালা বেড়ে গতি নিয়ন্ত্রণে রাখত এবং যেহেতু বর্ষা দিন অনেক টিকি স্লো ড্রাইভ করতু ট্রাফিক নিয়ম সব পালন করতু আউ হ আজ যদি দিনর বিশেষত্ব দেখিবা তাহলে আজ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ পালিত হচ্ছে সহযোগ সমবায় ও সমূহ উন্নতির বার্তাকে আগক নেওয়া হচ্ছে এই দিনর মূলমন্ত্র আউ হ বর্ষার টিপটাপ শব্দ আউ গরম চা'র সুগন্ধ আউ আপনার প্রিয় রেডিও 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাকে এমনি টিউন করি রাখি থাকতো আউ এমিতি সকাল আপনার জীবন আউ টিকি টিকি খুশি ভরি হয়ে যায় আউ আপনার জীবনর খুশি কু টিকি বড় করে থাকে কাহিকি না সকাল সকাল টিপি টিপি বর্ষা সহ গরমা গরম চা এবং নিজ মন পছন্দর ব্রেকফাস্ট মিলি গেলে সতরে সকালে চার চাঁদ লাগি যায় এই যেমন দেবমিত্র আপনার সহ রয়েছে আপনার মর্নিং কু চার চাঁদ লগাইবা সবুলে হসু থাকতো সুরক্ষিত রুহন্তু এবং আম সহ যোড়ি হয়ে রই থাকতো টিউন করে থাকতো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাকে আউ কিছু সময় পরে আপনার শুনে পারে সংস্কৃতরে সংবাদ যা রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

শুনছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দলসে দলতাক। চলন্ত দেখিবা পরবর্তী এসএমএস কেউ কোঠু লিখিছন্তি এবং কল লিখিছন্তি। এই এসএমএস আসছু কন্টিলো আঠগড়ৰ পঠিছন্তি আমো পাখକୁ বাবু পঠিছন্তি আমো পাখକୁ নির্মলা বেহেরা, সন্তোষ বেহেরা এবং আদ্যাশা নাতুণী আদ্যাশা পঠাইছন্তি। বাবুশান কণ্ঠে শুনিবাকু চাহিছন্তি গীতটি এতে মেঘ থাই গীতটিকে শুনিবাকু চাহিছন্তি। নিহাতি ভাবে ভাল পাইতে 100ରୁ 100 চলচ্চিত্রর এই সুন্দর গীতটি মু আপনাকু শেয়ার শুনাই দেবি। চলো তো পরবর্তী এসএমএস আড়কু বড়িবা।

এই যেমিতি আপনার অধাবাটে ছাড়ি যাওয়া মতো সময় সারা দেলা আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক দিল সে দিল তক হৃদব মিত্র আছে আপনার সহিত ফিলহাল এবে আপনার টাটা বাই বাই কহিকি মতো যাওয়া পড়ব কিন্তু না মুবা পরে পরে আসিযে আপনার আউ জন ফেভরেট আর্চি আপনার সহ কথা হওয়া দিনা তমাম আপনার সহ সাথ দেওয়া ইয়েস আজপাই দেবমিত্রাকে বিদায় দিও এবং যাও যাও বাস এতিকি কহবি সবুলে হসু থাকতো এবং অন্য মানক হস পছর গোটে সুন্দর কাহানী সাজু থাকতো আউ হ জানেমান বর্ষা লাগি রয়েছে সেতে পাই নিজ শরীরর মধ্য ধ্যান রখু থাকতো টেক কেয়ার নিজর রেনিকোট আউ নিজর ছতা নিজ সহিত নিহাতি ভাবরে জুয়াড়ে যাওছন্তি নিয়ন্তু বাস থন্ডা যেমতি নলালকি যায় কাহিকি না আপনার ভাল পাইবা পুনি থরে মতে আপনার পাখকু ফেরাই আসবে বাস কালি ছাড়ি পরদিন আপনার পাখকু মু ফেরি আসিবি কিন্তু এই সকালে এমতি আহুরি কিছু অনেক কিছু কথা আপনার সহ বাঁটিবে আজপাই বিদায় দিও টাটা বাই বাই এন্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড।

হ্যালো ভাই, নমস্কার, গুড মর্নিং। সমস্তে বহুত মানে ভালরে রুহন্তু, খুশিরে রুহন্তু। দিনটি সমস্তঙ্কর ভাল যাও। টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক, দিল সে দিল তক, দিল সে দিল তক্রে সুজাতা আছে আপনমানক সহিত। দিন সারা রহিব, মিঠা মিঠা গীত শুনেবি, মিঠা মিঠা কথা মধ্য হবা সাথী। হ্যাঁ সাথী, আপনকু আপনকর মিঠা মিঠা মত মধ্য মাগিবি। সাথী, যে বাহারে না যে মৌসুম হয়েছি, যে বর্ষা চালিছি, সেইপা যুয়াড়ে বি যাচ্ছেন এতে কহবি, সাংরে ছতা কি রেনকোট নবাক জমা বি ভুলবেনি। কিন্তু তা সহিত আমার 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক, দিল সে দিল তক সহ কনেক্টেড হওয়া জমা বি ভুলতু না। বর্তমান সময় হয়ে যাইছে আপনার ফেভরিট শো কলাকার। সাথী, ভারতীয় চলচ্চিত্র জগতরে এমিতি জনে প্রসিদ্ধ অভিনেত্রী যাহঙ্কর সৌন্দর্য, অভিনয় কৌশল অলগা অলগা চরিত্রকু জীবন্ত ভাবে পর্দারে উপস্থাপন করিয়া পাই সারা বিশ্বরে পরিচিত। হ্যাঁ সাথী, বলিউডরে সে বেবু নামে খুব প্রসিদ্ধ। নিজের দক্ষতা, কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস বলরে সে ভারতীয় সিনেমার এক স্বতন্ত্র স্থান অধিকার করছেন। আপনার ভাবুথিবে না সে কি, সে আউ কেহি নুহন্তে, সে হচ্ছেন করিনা কাপুর। করিনা কাপুর জন্ম 21 সেপ্টেম্বর 1980 মসিহার মুম্বাইরে হয়েছিল। সে ভারতের প্রসিদ্ধ কাপুর পরিবার সদস্য। তাঁর পিতা রণধীর কাপুর জনে অভিনেতা এবং মাতা ববিতা কাপুর জনে প্রসিদ্ধ অভিনেত্রী মধ্যে। তাঁর বড় ভৌণী করিশ্মা কাপুর মধ্যে বলিউডর জনে সফল অভিনেত্রী। কাপুর পরিবার ভারতীয় সিনেমা জগতের এক প্রসিদ্ধ পরিবার। শৈশবর করিনাঙ্কর অভিনয় প্রতি বহুত আগ্রহ থিলা। সে নিজ ভৌণী ও পরিবারর অন্য সদস্য মানঙ্কু দেখি প্রেরিত হইছিলে। তবে সাথী, এ বিষয়ে আমি আগকু তো ঢের সারা কথা হবা, কিন্তু বর্তমান শুনে দেছি তাঙ্কা অভিনীত চলচ্চিত্রের সুন্দর গীতটি। এনজয় করুথান্তু, কানেক্টেড হইরে থান্তু 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক, দিল সে দিল তক সহিতা।

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক দেখুন না সাথি কথা হে সময় কেতবেলে দিন 12টা বাজি সারিলাণি হ্যাঁ সাথি সময় বি কাহাকু অপেক্ষা করে সে তা বাটারে গড়ি চালে কেবল তা সহিত আমকু তাড় দেখি যাবার আছে কিন্তু বর্তমান সময় হয়েছে আপনার ফেভরেট শো কিছি কথা কিছি গীতর সাথী কিছি কথা কিছি গীতরে সুজাতা আছে আপনার সহ কিছু মিঠা মিঠা কথা হওয়া মিঠা মিঠা গীত মধ্যে শুনেবি সেইপাই কনেক্টেড হয়ে রয়েছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সহ সাথী প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য দ্বারা সমগ্র পৃথিবীকে সজাই রাখিছে ঋতুচক্রে আসুথিবা প্রত্যেক ঋতুর নিজস্ব আকর্ষণ রয়েছে যেমিতিকি এই বর্ষা আসলে সবুঠারু প্রিয় লাগে গ্রীষ্মর সেই অসহ্য তাতিপরে যেতবে কলা মেঘ আকাশকু ধরি ঘেরি ধরে না এবং টুপুরু টুপুরু বর্ষা ঝরি পড়ে সেতবে পৃথিবী নূয়া জীবন ভি পাইলা ভি লাগে কিন্তু সাথী এই বর্ষা ভিতরে যাহা আম হৃদয়কে সবুঠারু অধিক ছুঁ যায় তা হচ্ছে এই বর্ষার ছোট ছোট ছিটা সতরে বর্ষাঠারু বেশি মিঠা হচ্ছে এই বর্ষা ছিটা আগকু সাথী আমি বিষয়ে ঢের সারা কথা হবা কিন্তু বর্তমান শুনে দেছি গোটে সুন্দর গীত এনজয় করে থাকে কনেক্টেড হয়ে রয়েছে 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সহ

ফ্রেন্ডস, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিলসে দিল তক। সময় বর্তমান গোটাই 10 বাজি সারিলেনি। সময় হিসেবে আপনার ফেভরিট শো আজ চর্চারে। সুজাতা আছি আপনার সহিত।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবোকে ডাক দিল সে দিল তক। সুজাতা আছে আপনার সহিত, সো চলিছি আজি চর্চারে। হ্যাঁ সাথী, সকারাৎমক চিন্তাধারা সববেলে ভালো ভাবিবা, ভালো কাম করিবা এবং যে কোনসি পরিস্থিতিরে আশা ও বিশ্বাসকু জীবন্ত রাখিবা। তেবে সাথী, ইয়া ভিতরে আম পাখরে জনে শ্রোতাঙ্কর মেসেজটি আসি পৌঁছি যাইছি। সে লিখিছন্তি, নমস্কার এন্ড জয় শ্রী জগন্নাথ টু আওয়ার বিউটিফুল।

বাজছে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক শুরু গণ্ডারে সময় বর্তমান অপরাহ্ন 5টা বাজি 3 মিনিট আউ ইয়া সহিত আরম্ভ হয়ে যাচ্ছে শো ডেইলি লেকচার চ্যাট। আচ্ছা সাথী, গতকালি না কোন হয়েছে কহিলে, মো আউ মোর কিছু সাঙ্গ মানে আমি গোটে ছোট ফেস্টর আয়োজন করিছিলু, আর সেথিরে আমি সমস্তে মিলেমিশি কিছু রোসেই করিছিলু, আর তাকে খাইছিলু ভরপুর আনন্দ নিয়ে এনজয় করিকি আমি তাকে খিয়াপিয়া সব সারিছিলু, আর খিয়াপিয়া সারিবা পরে মো সাঙ্গ মান

0: को गोटे क्वेश्चन पचारी ये पचारी जे तुम मान फेवरेट डिश कौन শুনি গোটে সাং সাগে সাগে কহিলা যে তাকে তা মা হাত রন্ধা ক্ষীরি বহুত ভাল লাগে তো তাপরে আ গোটে সাং কহিলা যে তাকে তা মা যেত বিরিয়ানি বনাইকি খাইবাকু দিয়ন্তি সেইটা তার সবুঠু বেশি পছন্দ তো এমতি কথা হউ হউ কা আ গোটে সাং কহিলা যে তা মা যেত সব পিঠাপণা রোষেই করিকি তাকে খাইবাকু দিয়ন্তি সেই পিঠাপণা খাইবাকু তাকে ভারি ভাল লাগে কথা হো হো কা জানা পড়িলা যে আমি যেতে মডার্ন হেলে বি যেতে ফ্যান্সি রেস্টুরেন্টরে ফ্যান্সি ফ্যান্সি ডিশেস সব ট্রাই করিলে বি আমার পছন্দ সেই মাঙ্ক হাত রন্ধারে হি থাকে সেই মাঙ্ক হাত রন্ধা সব খাইবা উপরে টিকে ভারি পড়ে যায় সে যেতে ফ্যান্সি রোষেই হেলে বি মাঙ্ক হাত রন্ধা আগরে সে ফিকা পড়ে যায় নুহে তবে আজ ডালিন লাইভ রে আপনার সেই প্রশ্ন হি রয়েছে সাথী যে আপনার আপনার মা কেউ হাত রন্ধাটি ভারি পছন্দ শেয়ার করে পারিবে আমার সহ ডায়াল করুন নম্বর হচ্ছে 0671-2303-153 নম্বরটি আউথরে কই রাখুছি সাথী নম্বর হচ্ছে 0671-2303-153 এবং আজির টপিকটি আউথরে রিপিট করে নেছি আপন মানক পাই আজ টপিক রয়েছে আপনার মানক পাই যে আপনার আপনার মা কেউ হাত রন্ধাটি ভারি পছন্দ দেখি নেওয়া চলতো ফার্স্ট কলার কি আমার সহ যোড়ি হওয়া পাই ট্রাই করছেন আর কোঠ যোড়ি হচ্ছেন হ্যালো
1: হ্যালো দিদি নমস্তে গুড ইভিনিং
0: নমস্তে গুড ইভিনিং কি কোথিলে কোট কল করতিলে
1: মো কটক বক্সি বাজার সোনালি কো
0: স্বাগত করছি আজির ডাইলিন লাইভ চিটচ্যাট কো
1: আগে থ্যাংক ইউ
0: কেমতি অছন্তি
1: ভালো আছি আপনি কেমতি আছেন
0: মো বি বহুত হি বিন্দাস আছি আর ভাবুছি আপনি বি বিন্দাস থিবে
1: আগে আগে
0: তবে আজির টপিক রে কোন কইবে আপনক মাঙ্ক হাত রন্ধা কেউ ডিশটি আপনক ভারি ভাল লাগে
1: ମୋର ମାଙ୍କର ହାତ ରନ୍ଧା ସବୁଠୁ ଗଇଁଠା ପିଠା ଛୋଟ ବେଳେ ବୋଉ କରିଥିଲେ ସେ ଗଇଁଠା ପିଠା ଖାଇବାକୁ ଭଲ ପାଏ ଆଉ ବଢିଆ ସେ ବି କରନ୍ତି
0: ଆଜ୍ଞା ଆପଣ ତାଙ୍କଠୁ ଡିଶ ଶିଖିଛନ୍ତି କରିବା ପ୍ରୋସେସଟା ଶିଖିଛନ୍ତି
1: ଆଜ୍ଞା
0: ତ ସେମିତି ହୁଏ
1: ନା ସେଇଭଳିଆ ହେଇପାରିବନି
0: ନିହାତି ନିହାତି ମାଙ୍କର ସେ ଯୋଉ ହାତର କଳାଟି ପୁରା ଅଲଗା ହିଁ ଥାଏ ନୁହେଁ
1: ଆଜ୍ଞା
0: ରେସିପି ଯେତେ ବି ଠିକ ଥାଉ ଯେତେ ବି ସେଇ ୱେରେ କରିଲେ ବି ସେଇ ଟେଷ୍ଟଟା କେବେ ବି ହୁଏନି
1: ନା ମାଙ୍କ ହାତ ରନ୍ଧା କେହି କରିପାରିବେନି
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣ ଆମ ସହିତ କନେକ୍ଟ ହେଇଥିଲେ ରହିଲି ନମସ୍କାର
1: ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଦିଦି ନମସ୍ତେ
0: আপনি বি শেয়ার করে পারবে নিজের মতামত আজর টপিক রয়েছে যে আপনার আপনার মাঙ্কর কেউ হাত রন্ধাটি খাইবা কো বেশি পছন্দ আসে নম্বর হচ্ছে 0671-2303-153 হ্যালো
2: জয় জগন্নাথ নমস্কার
0: জয় জগন্নাথ নমস্কার কি কোথলি নিজের পরিচয় দিয়ন্তু
2: ମୁଁ ରେଡିଓ ଲଭର ତଥା ଜାତୀୟ ଓ ଅନ୍ତର୍ଜାତୀୟ ରେଡିଓ ସହିତ ନାରାୟଣ ପ୍ରଧାନ ବି ବରହମପୁର ବୁଗୁଡା ଜିଲ୍ଲା ଗଞ୍ଜାମରୁ କହୁଥିଲି
0: ସ୍ୱାଗତ କରୁଛି ନାରାୟଣ ଭାଇ ଆପଣଙ୍କୁ ଆମ ଶୋକୁ ତେବେ ଆଜିର ଟପିକ ଉପରେ କଣ କହିବେ
2: ମୋ ମା ପିଲାଦିନ ମୋର ମନ ଅଛି କରନ୍ତି ମାଣ୍ଡିଆ ଯାଉ
0: ଆଜ୍ଞା
2: ମତେ ମାଣ୍ଡିଆ ଯାଉ ବହୁତ ଭଲ ଲେଖାଇବେ ଆଉ ଗୋଟେ ହେଲା କଖାରୁ ଫୁଲ ଭାଜନ୍ତି କଖାରୁ ଫୁଲ ଭଜାଟା ବହୁତ ଟେଷ୍ଟ ଥିଲା
0: କଖାରୁ ଫୁଲ ଯୋଉ ପିଠୁ
2: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା
0: ଆଜ୍ଞା ତା ଛଡା ଆଉ କଣ ଭଲ ଲାଗେ
2: ଆମର ଛୁଆବେଳେ ସବୁ ସାଧା ଖାଇ ଆସେ
0: ଆଜ୍ଞା
2: ଆଉ ଆମର ଆଉ ଗୋଟେ ଆମର ସେ ନିମ ପତ୍ର ଆଉ ଯୋଉ କଲରା ପତ୍ର ସିଏ ଗୋଟେ ମତେ ଭାଜନ୍ତି ବଡ଼ିସିଟା ମତେ ବଢିଆ ଲାଗେ ସଜନା ଛୁଇଁ ସେ ମୁଗ ଯାଏ ପକେଇକି ମାନେ ଖଡ଼ନ୍ତି ସଜନା ଛୁଇଁ ଶାଗ ସିଏ ଭାରି ଟେଷ୍ଟ ଲାଗେ
0: ସେ ସ୍ୱାଦର ସେ ଯୋଉ ମେମୋରି ଅବିକା ଯାଏ ବି ଆପଣଙ୍କ ମନରେ ସାଇ ଥାଇକି ରହିଥିବ ନା
2: ଆଜ୍ଞା
0: ବହୁତ ବହୁତ ସୁନ୍ଦର କଥା କହିଲେ ଯାହା ହଉ ଆପଣ ଆମ ସହିତ ଆଜି କନେକ୍ଟ ହେଲେ ଆଉ ନିଜର ଫେଭରେଟ୍ ଡିଶ୍ ବିଷୟରେ କହିଲେ ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ରହିଲି ନମସ୍କାର
2: ନମସ୍କାର

0: বর্তমানে আসন্তু শুনবা আঞ্চলিক সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি মলয়রঞ্জন মিশ্র। মুখ্য সংবাদ, আসন্তা 20 তারিখর আরম্ভ হেব সংসদর মৌসুমী অধিবেশন। সরকারঙ্ক সহ আলোচনা পরে ডাক্তরঙ্ক আন্দোলন স্থগিত। পুরী শ্রীমন্দির গর্ভগৃহ বৈষয়িক যাঞ্চ আসন্তা 18 তারিখরে অনুষ্ঠিত হেবা নেই শ্রীমন্দির প্রশাসনর নিষ্পত্তি। এবং রাজ্যের বিভিন্ন স্থানরে আসন্তা 2 দিন পর্যন্ত প্রবল বর্ষা নেই অনুমান করেছে পানিপাগ বিভাগ। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা 20 তারিখরে আরম্ভ হেব। এ সম্পর্কে সূচনা দিয়ে সংসদীয় ব্যাপার মন্ত্রী কিরেন রিজিজু কহিছন্তি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারঙ্ক এ সংক্রান্ত প্রস্তাবক অনুমোদন করিছন্তি। আসন্তা মাস 13 তারিখ পর্যন্ত অধিবেশন চালিব। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী রিজিজু কহিছন্তি, অধিবেশন কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং বিল উপরে আলোচনা হেবা নেই নিষ্পত্তি গ্রহণ করা। পিঁয়াজর কুইন্টাল পিছা ক্রয় মূল্য সরকার বৃদ্ধি করেছেন। 1875 টাকার বৃদ্ধি পাই 2125 টাকা হয়েছে। উপভোক্তা ব্যাপার খাদ্য ও সাধারণ বণ্টন মন্ত্রণালয় কহিছি, সংশোধিত ক্রয় মূল্য আজিঠার লাগু হয়েছে। কুইন্টাল পিছা দর 13% বৃদ্ধি পাইছে। এই বর্ধিত ক্রয় মূল্য চাষী আর্থিক সুফল প্রদান করা সহ পিঁয়াজর মহজুদ পরিমাণ বৃদ্ধি পাব। জাতীয় কৃষি সমবায় বিপণন মহাসংঘ লিমিটেড নাফেড এবং জাতীয় সমবায় উপভোক্তা লিমিটেড এনসিসিএফ মাধ্যমে এবে পিঁয়াজ ক্রয় প্রক্রিয়া জারি রহিতিবা মন্ত্রণালয় সূচনা দেইছি। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের আকলন অনুযায়ী পিঁয়াজ উৎপাদন 307 লক্ষ টন্র অধিক হেব। পিঁয়াজ রপ্তানী স্বাভাবিক রহিতিবা বেলে গত জুন মাসে 1,50,000 টন পিঁয়াজ রপ্তানী হইতিবা জনাপড়িছি। রাজ্যে চালিথিবা ডাক্তরঙ্ক আন্দোলন স্থগিত রহিছি। ভুবনেশ্বর রাজ্য সচিবালয়ঠারে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ এবং ডাক্তর প্রতিনিধি মণ্ডলীঙ্କ ମଧ୍ୟରେ আলোচনা পরে ଏହି ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ବୈଠକ ପରେ ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମହାଲିଙ୍ଗ କହିଛନ୍ତି, ଆନ୍ଦୋଳନରତ ଡାକ୍ତରମାନେ ଆଜିଠାରୁ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗ ଦେଉଛନ୍ତି। ଆଲୋଚନା ବେଶ୍ ଫଳପ୍ରଦ ହୋଇଛି। ଓମ୍ସାର 10 ଦଫା ଦାବି ନେଇ ବୈଠକରେ ବିସ୍ତୃତ ଆଲୋଚନା ହୋଇଥିବା ସେ କହିଛନ୍ତି। ଦାବି ସମ୍ପର୍କରେ ଅଧିକ ବିଚାର ବିମର୍ଶ ପାଇଁ ଅର୍ଥ ସଚିବଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ଉଚ୍ଚସ୍ତରୀୟ କମିଟି ଗଠନ କରିବାକୁ ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ହୋଇଛି। ଆସନ୍ତା 22 ତାରିଖରେ କମିଟିର ପ୍ରଥମ ବୈଠକ ବସିବ ବୋଲି ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ସୂଚନା ଦେଇଛନ୍ତି।
2: ଓଡ଼ିଶା ମେଡିକାଲ ସର୍ଭିସ ଆସୋସିଏସନ ଯେଉଁ ଷ୍ଟ୍ରାଇକକୁ ଯାଇଥିଲେ ତାକୁ ସ୍ଥଗିତ ରଖିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ହେଲା ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁ 10 ଦାଫି ଯେଉଁ ଥିଲା ଡିମାଣ୍ଡ ତା ଉପରେ ଆମର ମଧ୍ୟ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବରେ ଆଲୋଚନା ହୋଇଛି ଏବଂ ତାଙ୍କର ଡିମାଣ୍ଡ ଗୁଡ଼ାକୁ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବରେ ରିଏକ୍ସାମିନ ଡିମାଣ୍ଡକୁ କେମିତି ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ସମୟ ଅନୁସାରେ ତାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିପାରିବା ତା ପାଇଁ ଗୋଟେ କମିଟି ହାଇ ପାୱାର କମିଟି ଗୋଟେ ଗଠନ।
1: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ସହରାଞ୍ଚଳ ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ଅଧୀନରେ ବାରିପଦା ପୌରପାଳିକାର 61 ଜଣ ହିତାଧିକାରୀଙ୍କୁ କାର୍ଯ୍ୟାଦେଶ ହସ୍ତାନ୍ତର କରାଯାଇଛି। ପୌରପାଳିକାରେ ଆୟୋଜିତ ଆଜି ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେଇ ଗୃହ ନିର୍ମାଣ ଓ ନଗର ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ର ଏହି କାର୍ଯ୍ୟାଦେଶ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ସମାବେଶକୁ ସମ୍ବୋଧନ କରି ଡକ୍ଟର ମହାପାତ୍ର କହିଛନ୍ତି, ଗରିବ ଏବଂ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାରଙ୍କ ଜୀବନଶୈଳୀରେ ଉନ୍ନତି ଆଣିବାକୁ ସରକାର ପ୍ରାଥମିକତା ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ପ୍ରତ୍ୟେକ ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀଙ୍କ ପାଖରେ ଏହି ଯୋଜନାର ସୁଫଳ ପହଞ୍ଚାଇବାକୁ ସରକାର ପ୍ରୟାସ ଜାରି ରଖିଛନ୍ତି ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ବ୍ରହ୍ମପୁର ଉଦ୍ଧାନା ଅମୃତ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ ଆସନ୍ତା ସୋମବାରଠାରୁ ନିୟମିତ ଚଳାଚଳ କରିବ। ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ଏହି ଯାତ୍ରାର ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ପୂର୍ବରୁ ଏହି ଏକ୍ସପ୍ରେସ୍ ଟ୍ରେନ୍ ସପ୍ତାହକୁ ଥରେ ଏବଂ ପରେ 3 ଦିନ ଚଳାଚଳ କରୁଥିଲା। ତେବେ ଜିଲ୍ଲାର ପ୍ରାୟ 8 ଲକ୍ଷରୁ ଅଧିକ ଲୋକ ରାଜ୍ୟ ବାହାରେ

শুনে কাছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সি দিল তাক বর্তমান শো চালিছি সন্ধ্যা আসর আর সন্ধ্যা আসর সহিত মু আছি আপনার রেইনবো সাথী শুভশ্রী আজি আপনার সহিত তবে চলন্তু দেখি নব সন্ধ্যা আসর রে মেসেজ টি কো কি কি সব পঠাইছন্তি এই মেসেজ টি কইছন্তি আভাস সেন, রাজকুমার ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা, অলিশা অপার, তমন্না রেড্ডি, রাজদীপ রায়, রুচিকা রায়, টাটা স্টিল প্ল্যান্ট রুম লিখুছন্তি অপা গুড ইভিনিং, নমস্কার, জয় জগন্নাথ, ওড়িশাবাসীকে প্যার ভরা নমস্কার। সাথী আপনার মধ্য আমার সমস্ত তরফ পুরা এফএম রেইনবো পরিবার তরফ আপনার প্রতি নমস্কার এবং ভেরি গুড ইভিনিং। সাধুমানে লিখুছন্তি যে বর্ষা ভিজা পাগরে মু কেমিতি অছি বলি পচাউছন্তি, নিহাতি মু বহুত হি ভাল অছি, আপন মানক ভাল পাইবা আশীর্বাদ রো মু ভাল অছি, আও আশা করছি আপন মানে বি বহুত ভাল থিবে, সুস্থ থিবে, খাস করি খুশি রে থিবে।

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিলসি দিল তক অবলাস মধ্যে শুনছন্তি কিছু প্যার ভরা মিঠা মিঠা গীত তেমনি এই কার্যক্রমের নেক্সট গীতটি শুনিপারিবে সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমতীঙ্ক কণ্ঠে কথাচিত্র অগ্নি পরীক্ষার।

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সিত তাও বর্তমান শো চালিছে রেইনবো এসএমএস আর রেইনবো এসএমএস রে নেক্সট মেসেজ টি করছেন কৃপা সিন্ধু কবি ভুবনেশ্বর রু পরে পরে মেসেজ টি করছেন রাজেন্দ্র নানা নুয়াগাঁ রু এথর মেসেজ টি করছেন নরগড়া ছত্তিশগড় রু মহারাজ কীর্তনপুরী গোস্বামী লক্ষ্মী দেবী গোস্বামী যোগেশপুরী ট্যুইঙ্কল ডিম্পল মীনাক্ষী নিশা তুলসী এবং দিশা গোস্বামী নেক্সট মেসেজ টি করছেন সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গাপিঠ কটক রু এবং এই মেসেজ টি করছেন সোমনাথ সাহু জীকরণ পটামুন্ডাই কেন্দ্রাপড়ার গীতটি ডেডিকেট করা চাইছেন সমস্ত আর্জি মানুষ এবং সমস্ত শ্রোতা বন্ধু মানুষ সাথে পৌঁছেলি আপনার পছন্দর গীত আপনার পাখানে

মিউজিক্যালি ইয়ার্স আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তকরি চালিছি শুভ সকাল। বিভিন্ন প্রকারর রোগর উপশম পাই মধ্য হস জরুরি, মন ভাল রহিবা সহিত হৃদয়ের হসিবা দরকার। এবে হসর ক্লব মধ্য কোঠি না কোঠি করা হলানি, লোকমানে সে ক্লব কু যাই মন খোলা হস হসিবা দ্বারা সুস্থ রহুছন্তি বলে এক বিশেষণর জানা পড়িছি। তবে সেই সর্ভে জনাপড়ি বা সেই গণনার জনাপড়ি যে লোক মানে হসিবা দ্বারা তাঁর দেহ মন সবুকিছি সুস্থ রহুছে, সে মানসিক ভাবে মধ্য অগ্রসর হচ্ছেন, খুশি রহুছন্তি।

0: टोल फ्री नंबर 1097 सह जोगाजोग करंतु।
1: ओडिसा राज्य एड्स नियंत्रण समिति द्वारा जनहित रे जारी।
2: বন্ধু কুযায় অবাধ্যতা হচ্ছে স্বাধীনতার প্রকৃত মূলদুয়া আজ্ঞা পাাল মানে সর্বদা দাসত্ব জীবন জীবা ভাল পাতে তেম বন্ধু অনেক সময় কে কে চাহিদি নূয় কিছু করা অন্যঠু অলগা হওয়া অনেক সময় দেখা যায় যে আমার পর অধীনে কে কাম করা চাহিদি না আত্মনিযুক্তি হওয়ার চেষ্টা করতে সেপাই নিজের স্টার্টআপ আরম্ভ করতে ব্যবসায় আরম্ভ করতে সো সেই ক্ষেত্রে প্রথমে প্রথমে অনেক বাধা উপুজে সে নূয় কিছু করা যেতে উদ্যম করতে বাধা উপুজে ক্ষতি সহিথা কিন্তু পরবর্তী সময় সে যদি নিজকে ঠিক করে নিতে না দেখবে বন্ধু সেই সফলতার শীর্ষে পৌঁছি পারতে তেমন কিছু নূয় করা হলে নিজের উদ্যোগ হেউ নিজের কর্মক্ষেত্রে হো নিজের প্রতিভা দেখবার হো নিজের দক্ষতা দেখবার হো কিছু নূয় করা পড়িথায় গতানুগতিক ধরাবন্ধা নিয়মর অলগা বাহারি আসবাক পড়িথায় ধাড়ি অলগা আসবাক পড়িথায় ধাড়ি বাহারি আসলে আমি অন্য মানে জাঁপার চিহ্নি পারতি আমার প্রতিভা অন্য মানক নজরক আসিপারি থাকে তো এবার দেখবা আমাকে সময় সরি আসলে অল্প সময় কি অনেক পরবর্তী কলর কম কোথায় আজ টপিক কে শুনা গলানি আউথরে নাটা কইলে
3: শহীদনগর বাসন্তী কইছি
2: বাসন্তী বাবু আপনাকে স্বাগত করছি কার্যক্রম কোন কইবে টপিক সম্পর্কে কোন্তু
3: ভাই জিরা লাগু গাদর যা পড়ি কেন নোয়া কো দেখি পুরনা কো দেখি কেন পুরনা বা সম্পত্তি মানে মানে পুরনা দিন সব কিছু ভুলি হবনি না কিন্তু যেটা নোয়া তাকে তো মানে আপন হইব কিন্তু সব ভাবি চলতি কি সেটা আপন হবে পড়িব আমি কিনা বড় বেলা যে এমনি আমি খাদরে কি পড়ি পারে বহুত বিপদ আসি পারে কিন্তু সেটা ভাবি চলতি কি আমি করব পড়িব
2: কিছু ভুল নিশ্চিত ভাবে আমি নূয় কিছু আপনাইবা হলে ভাবিছি বহুত বহুত ধন্যবাদ আপনার সুন্দর মতামত নমস্কার তো বন্ধু ভাবিছি নবাক পড়ব পদক্ষেপ নহলে আমি অসুবিধার পড়বাটা নিশ্চিত দেখি পরবর্তী কালের কোন কোচনি আজ টপিক নেই কে কোচনি কোড কোচনি
4: জয়দেব ভাই নমস্কার মু সমীর পণ্ডা কহুচি তেলেঙ্গা পেন্ঠ কটকরু
2: ভাই কার্যক্রম কো আপনকু স্বাগত করছি কোন কইবে টপিক সম্পর্কে
4: নিহাতি ভাবরে গোটে ভাবিবার কথা গোটে মনে পকাইবার কথা গোটে বুদ্ধিমতার প্রশ্ন লইকি আপন আসিছন্তি
2: আজ্ঞা ভাই কোন
4: গতানুগতিক ধারা রু পরিবর্তন আড়ুক আপন ইশারা করুছন্তি বেড়ে বেড়ে কোন পরিবর্তন নিহাতি আবশ্যক এবং পরিবর্তন প্রত্যেক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে হো ব্যক্তিগত ক্ষেত্রে হো পরিবর্তন নিহাতি আবশ্যক কিন্তু স্থল বিশেষের মধ্যে গতানুগতিক ধারাকে ধরিকি চালিবা উচিত নহলে কোন হব না বিধি বাম হলে বুদ্ধি বাম হুয়ে বিধি বাম হলে বুদ্ধি বাম হুয়ে এ অটে বিধি বিধান ধরি নিয়ন্তু আপনার দেখুন এবে সমস্ত আমি ঈশ্বর প্রেমী গোটে কথা উদাহরণ স্বরূপ মু কহুছি গতানুগতিক ভাবে আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক গাঁরে যেতবে ম্যাক্সিমম মাঘ ফগুণ সময়ের অষ্টপ্রহরী নাম সংকীর্তন হুয়ে আপনার টিকে চিন্তা করতু অষ্টপ্রহরী নাম সংকীর্তনর গোটে স্বতন্ত্র পরিচয় স্বতন্ত্র ধারা এবং গায়কী শৈলী মধ্যে গোটে স্বতন্ত্র অছি আমি পরিবর্তন আলরে বর্তমান সে যে সংকীর্তনর ধারা কোউঠি নেই পৌঁছেলে হিন্দি ফিল্মর স্বরের পৌঁছেলে বিভিন্ন প্রকার নৃত্য করুছে যেটা কি গতানুগতিক ধারা ভালো লা না এবে পরিবর্তন ভালো হয়েছে মতো আপনার কুহতু তো সেমতি কিছু জিনিস আমি নূয় কু আপনাইবা ঠিক অছি কিন্তু পুরোনা কু ভুলি যাবানি যাহা আমপাই নিহাতি আবশ্যক গতানুগতিক ধারা বি রহিব পরস্পর সহ সামঞ্জস্য রাখি চালিয়াকু পড়িব জীবনরে নহলে বেলে বেলে আপন নূয় আপনাইবা চক্করে পুরোনা কু পছকু ঠেলি দেবা চক্করে অনেক কিছু বিভ্রাট অনেক কিছু ভুল হয়ে যাই পারে এবং এই গতানুগতিক ধারার পরিবর্তনে আপনার রেডিও কথা দেখুন গোটে রেডিও বক্স আকারে লা এবে আমার পকেট কু চালি আসলা সময় সহ পরিবর্তন হয়েছি তাকে আমি স্বাগত করছু কাহিকি না আমি যেকোন স্থানের থিলে মধ্যে এই যে ধারা চেঞ্জ হয়েছি সময় সহ পরিবর্তন হয়েছি আমি ইচ্ছা হচ্ছে বর্তমান আকাশবাণী সম্বলপুর শুনিয়া পাই আমার পাখে সেই টেকনোলোজি বর্তমান সময় চালি আসছে আমি শুনি করছু আপনার শুনিবা পাই ইচ্ছা হচ্ছে শুনি পারছু তো তেমন পরিবর্তন আবশ্যক কিন্তু তা সহিত

প্রত্যেক অনুভূতি অলগা ও প্রত্যেক গপ বি অলগা কিন্তু এ দিলর ডায়রি রে সব কিছু সুন্দর তেবে সাথী কথারে কথারে গীতরে গীতরে সময় কেতবেলে যে সরি সরি আসলে জমা বি জনা পড়ুনি তেবে সাথী সময় তো হয়ে যাইছে কিছু কথা কিছু গীত সবকু এইটি রখুছি তবে এতিকি কহিবি লাইফটা গোটে সুন্দর ডায়রি আউ প্রত্যেক দিন গোটে গোটে নূয়া পৃষ্ঠা তেণু সে পৃষ্ঠাকু খুশিরে প্রেমরে আউ সুন্দর স্মৃতিরে ভরি নিয়ন্তু।